0: ในนี่มาตาไหน
1: ไอ้ลงไอ้ตัวไหนลูกตัวไหน
2: โอ้สักวันที่มุกออนประเดี๋ยวก
1: ็ก็ดังพัสมุนกลักยันนี่มวย
2: ตาโอ้มาดูตลาประเดี๋ยวก็พัสมุ
1: นตัวมัน
2: ก็ออนดิฮะพัสิกุสต์ปะกังมวยนมน้าไปมวยนมดิฮะในสกิลิดนี่มัวว่ามันนี่มหดดา
1: ไม่ไปนะBiar badan nak urut.
2: Masa pak urut anak midung ngoy namang ka? Niluruk namang ka?
1: Ah, iblim ah. Don't try me. Don't try me. Sisi una. Sisi.
2: Oy, oy, oy. Di lang ka mukaon?
1: Sekarang, udah ang mukaon. Huma lang inom ane.
2: Oy, oy, niya. Mahurut na ni mo dayon di ay.
1: Gamay ane. Habi na ako. Dakong puti di ane. Gamay rin lang ane. Sahon rin ron. Ha, be. Ob.
2: Oy. Uy, uy, uy, uy, uy! Ginoo ko. Kausaraman giyarok ni binok ang
1: ginoo. Wala lain.
2: Ngita pa chukag lain?
1: Pwede ko rito. Katong... 50-50!
2: Onsay ngan?
1: 50-50!
3: Unya unsa man?
2: Na, kausara man gani giyarok ang usak butilya. Pag human nangita paglain.
3: Ha?
2: Kausara giyarok.
3: Wa sa paite?
2: Ah, pait ko taon, gititi pa man gani.
3: Sa. Huh?
2: Why effect nay? Wa magsilbi imong panyawan.
3: Ah, wa di ay ha. Ah, sige lang, sige lang. Sunod. Tadaw na tong magsilbi pa pa si ani.